0: সুন্দর।
1: শ্রোতা বন্ধু, স্বাস্থ্যকর পরিবেশ সুস্থ জীবনর মূল আধার। পরিবেশ স্বচ্ছ নির্মল রহিলে আমি বি স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করিপারিবা। সেথিপাই বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার আবশ্যকতা রহিছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, জীবন ধারণ পাই আবশ্যক হেউথিবা অম্লজান আমকু বৃক্ষরু হি মিলিথাই। বৃক্ষ অঙ্গারকাম্লকু শোষি অম্লজান প্রদান করিথাই, আউ সেথিপাই জীবন ধারণ সম্ভব হইথাই। বৃক্ষ কেবল অম্লজান প্রদান করেনি, বরং অম্লজান সহিত ফুল ফল জালিনি সহ ছাই মধ্যে প্রদান করিথাই। বৃক্ষ পরিবেশকু শীতলতা প্রদান করিবা সহ বর্ষা করাইবারে এবং লোকঙ্কু জীবিকা নির্বাহ করিবারে মধ্যে সহায়ক হইথাই। সেথিপাই তো কহন্তি বৃক্ষ হি জীবন, তেণু বৃক্ষরোপণ জঙ্গল সৃষ্টি জঙ্গলর সুরক্ষা পাই যত্নবান হেবার আবশ্যকতা রহিছে। এহাকু দৃষ্টিরে রখি আলোচনার বিষয় রহিছে সবুজ বন সুস্থ জীবন। এ বিষয়ে আলোচনা করিবাকু আজি আম সহিত অছন্তি অবসরপ্রাপ্ত অধ্যক্ষা তথা সমাজসেবী গ্রেসি ডেভিড। আসন্তু তাঙ্ক সহিত আলোচনা করিবা। ম্যাডাম নমস্কার।
2: নমস্কার,
1: স্বাগত করছু আপনার স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমকু।
2: থ্যাংক ইউ।
1: তবে ম্যাডাম প্রথমে কহিবে পরিবেশ কহিলে আপন কোন বুঝন্তি?
2: পরিবেশ কহিলে আমার চারি পাখর যে এনভায়রনমেন্ট আছে, গছ হাওয়া মাটি পশু পক্ষী এগুলা সব যেটা আছে তাকে হি আমি পরিবেশ কৌছু। সে আমাকে সব জিনিস আমাকে প্রোভাইড করে এনভায়রনমেন্ট, সো তাকে প্রোটেক্ট করিবা এটা আমার রেসপন্সিবিলিটি কি আমি এনভায়রনমেন্ট কু একদম ঠিক রাখিবা।
1: তো ম্যাডাম আপনি যেমতি কইলে ঘর চতুর্পার্শ্বরে যেমতি মাটি পানি পবন যাহা আছে আমি তাকে পরিবেশ কুছে, আর পরিবেশকু স্বচ্ছ রাখিবা হচ্ছে আমার দায়িত্ব।
2: ইয়েস।
1: তবে ম্যাডাম স্বাস্থ্যকর পরিবেশ আমপাই কেতে জরুরি আর কাহিকি এ বিষয়ে কিছু কইবে?
2: এটা আমপাই বহতই জরুরি, কাহিকি না বিনা ক্লিনলিনেস মানে নিটনেস হোক আমার সারাউন্ডিং রে যদি হরা ভরা গছগুড়া রহব ক্লিনলিনেস রহব এটার আমার এনভায়রনমেন্ট বহতই ভালো রহব। এনভায়রনমেন্ট কু স্বচ্ছ রক্ষাপাই নিট রক্ষাপাই ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, কাহিকি আমি যদি সবু জনে জনে যদি বহতই জাগরুক হবা তাহলে আমার এনভায়রনমেন্টটা বহ ঠিক রহিব। তো এটা নিহাতি জরুরি। আমার যেমতি ইট হেল্পস টু প্রিভেন্ট ডিজিজ অলসো,
1: আমার যে স্বাস্থ্য পাই
2: বি ভালো রহিব।
1: ইয়েস, স্বাস্থ্য পাই আমার স্বাস্থ্যকর পরিবেশ স্বচ্ছতা বহুত আবশ্যক হইতে। তবে ম্যাডাম কইবে বর্তমান সময়ে বৃক্ষরোপণের আবশ্যকতা কেতে রয়েছে?
2: একচুয়ালি ইট ইজ ভেরি বহত বহত জরুরি জিনিসটা এটা, বিকজ উইদাউট ট্রি উই কান্ট লিভ, আমি রহিপারিবানি বিনা ট্রি র। তো ইয়াকু ইম্পর্টেন্স দেওয়া পাই বহত জরুরি, কাহিকি না আজিকালি যেতে গছ কটা হচ্ছে ইয়া ডিউ টু ইন্ডস্ট্রি বড় বড় ফ্যাক্টরি সবু আসিলার বহত এনভায়রনমেন্ট আমার নষ্ট হচ্ছে। ডিউ টু দ্যাট ওনলি নাও এ ডেজ আপনার দেখুথিবে আজিকালি কি কেতে ফ্লড হচ্ছে সবু স্টেট রে কেত

শ্রোতাবন্ধু, বর্তমান রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। এথিরে জানিবা মশাবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কে। বর্ষা আরম্ভ হওয়া পরে মশা বংশবৃদ্ধি পাইবা এবং ডেঙ্গু, জাপানি জ্বর এবং ম্যালেরিয়া ভলি রোগ ব্যাপিবার আশঙ্কা রয়েছে। এথিরু রক্ষা পাইবা পাইঁ কেতোটি কথা প্রতি সাবধানতা অবলম্বন করন্তু। পানি জমি রহুথিবা জাগারু পানি নিষ্কাশন করন্তু ও প্রতি সপ্তাহরে অন্ততঃ থরে এসবু তদারখ করন্তু। ঘরে থিবা ফুলকুণ্ড, পানি ট্যাঙ্কি, কুলর, ফ্রিজ পছপটে থিবা ডিফ্রস্ট ওয়াটার চাম্বর আদিকু সাপ্তাহিক পরিষ্কার করন্তু। ঘর পাখরে থিবা ভঙ্গা ডবা, বোতল, পুরুণা বা ছিণ্ডা টায়ার, নড়িয়া সঢ়েই, কোড়ুয়া, ওলি, বাউঁশ গছর কটা যাইথিবা মূল অংশ আদি সবুকু নষ্ট করন্তু কিংবা দূরে দিয়ন্তু। ঘর পাখ পরিবেশ সফা রখন্তু। মশারি নিয়মিত ব্যবহার করন্তু। মশাঙ্ক প্রবেশ রোকিবাকু ঝরকারে সরুজালি লগাইলে ভল। পুরা শরীরকু ঘোড়াইলা ভলি পোশাক পিন্ধন্তু। আবশ্যক স্থলে সুরক্ষিত মশা নিবারক ব্যবহার করন্তু। জ্বর, কম্প, আঁঠু গণ্ঠি, আখি ও মাংসপেশীরে যন্ত্রণা হলে তুরন্ত নিকটস্থ ডাক্তারখানায় রক্ত পরীক্ষা করে চিকিৎসা করন্তু। শ্রোতাবন্ধু, এবে রয়েছে ডায়রিয়া সম্পর্কিত জানিবা কথা। ডায়রিয়ার লক্ষণ। ডায়রিয়া বা তরল ঝাড়া প্রতি সতর্ক ও সচেতন রুহন্তু। দিনকু তিনিথর বা তাঠারু অধিক পতলা ঝাড়া, দেহ হাত ঘোলা বিন্ধা, হালিয়া লাগিবা সহ জিভ ও ওঠ শুখিযিবা, অধিক শোষ লাগিবা ও পরিস্রা কম হেবা, এপরি ক্ষেত্রে তুরন্ত আশা কিংবা স্বাস্থ্যকর্মীকু সূচনা দেবা সহিত ওআরএস কিংবা ঘরে মিলুথিবা তোরাণি, পইড় পানি, চিনি লুণ সরবত আদি যথেষ্ট পরিমাণরে পিইবাকু দিয়ন্তু। ডায়রিয়ার প্রতিরোধ করন্তু। বাহারি ঝাড়া ন যাই কেবল পায়খানা ব্যবহার করন্তু। পায়খানা যা সময়রে চপল ব্যবহার করন্তু। শৌচ পরে খাদ্য পরশিবা কিংবা খাইবা পূর্বরু হাতকু ভালো ভাবে সাবুনে ধুয়ন্তু। বিশোধিত পাইপ পানি, গভীর নলকূপ পানি, হালোজেন বটিকা পড়িথিবা পানি কিংবা ফুটা পানি পিয়ন্তু। তরল ঝাড়া সময়রে জল শুষ্কতারু রক্ষা পাইবা পাইঁ ওআরএস কিংবা ঘরে মিলুথিবা তোরাণি, পইড়

শ্রোতা বন্ধু, বৃক্ষ রোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকে সুরক্ষিত করে রাখা কেবল সরকার বা বন বিভাগ কিংবা জনক দ্বারা সম্ভব নুহে। এহা হেউচি আম সমস্তঙ্কর দায়িত্ব। এথিপাই সমস্তঙ্কর সহযোগর আবশ্যকতা রহিছি। সামূহিক প্রয়াস, সামূহিক সহযোগ দ্বারা হি এহা সম্ভব হয়ে পারিব। তেণু আসন্তু সচেতন হেবা, অধিকরু অধিক বৃক্ষরোপণ করিবা ও এহার যত্ন নেবা এবং আম পরিবেশর সুরক্ষা করিবা। এই থিলা শ্রোতা বন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি কেমিতি লাগিলা সে সম্পর্কে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতা বন্ধু আজিপাই এতিকিরে রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক কণ্ঠর শুণুলে এই সুন্দর গীতটি কাহো না প্যার হে কথাচিত্র টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র শুণুছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত পরবর্তী গীতটি শুণবা দহেক কথাচিত্র যেউথে কণ্ঠশিল্পী সাধনা সরগম এবং হরিহরণ গীত রচনা করেছেন মজরুহ সুলতানপুরী সঙ্গীত সংযোজনা করেছেন আদেশ শ্রীবাস্তব।

শ্রোতা বন্ধু, সাধনা সরগম এবং হরিহরণ আওয়াজ কণ্ঠর শুণুলে এই সুন্দর গীতটি যেউরে কথাচিত্র রয়েছিল দেহেক। শ্রোতা বন্ধু টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শুণুচার হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। পরবর্তী গীতটি শুণবা দিলসে কথাচিত্রর, যেউরে কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং সোনু নিগম। গীত রচনা করেছেন গুলজার, সঙ্গীত সংযোজনা করেছেন এ আর রহমান।

শ্রোতা বন্ধু টিউন করছেন ওয়ান জিরো টু পয়েন্ট সিক্স এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শুণুচার হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত পরবর্তী গীতটি শুণবা জুদাই কথাচিত্র যেউরে কণ্ঠশিল্পী অলকা ইয়াগ্নিক যশবিন্দর নরুলা এবং হরিহরন গীত রচনা করেছেন সমীর সঙ্গীত সংযোজনা করেছেন নাদিম শ্রবণ।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি শুনিবা আওয়ারা পাগল দিওয়ানা কথাচিত্ররু, যেউঁথে কণ্ঠশিল্পী সোনু নিগম, অলকা ইয়াগ্নিক, শান, উদিত নারায়ণ, সারিকা কপুর এবং সুনিধি চৌহান। গীত রচনা করেছেন সমীর, সঙ্গীত সংযোজনা করেছেন অন্নু মল্লিক।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন ভক্তি গীতর কার্যক্রম আরতি কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 MHz যোগে এথর আসন্ত শুনিবা কণ্ঠশিল্পী সুভাষ দাসঙ্ক কণ্ঠরে বাবাজী চরণ স্বাইঙ্কর আউ এক রচনা।

শাশু শ্বশুরকে কিয়ে বা পচারে কলান ক্ষেতর ঢেল নণন্দ দিয়র বলুছে পর।

0: শ্রোতা বন্ধু, বন্যা পরবর্তী সফেই এক গুরুত্বপূর্ণ কার্য। বন্যা জল অপসারিত হওয়া পরে বিভিন্ন প্রকার সংক্রামক রোগ যেপরিকি হইজা, ঝাড়াবান্তি, ডেঙ্গু ব্যাপিবার আশঙ্কা বৃদ্ধি পাইথায়। এথিপাই ক্লোরিন ও ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। ঘরর চটাণ, কান্থ ও আসবাবপত্রকু সাবুন পানি ও ব্লিচিং পাউডার কিংবা ফিনাইল সাহায্যে ভালোভাবে বিশোধন করা যায়। ঘর চারিপাখে জমি রয়েছে পঙ্ক, কাদুয় ও নষ্ট হয়ে যাই খাদ্য পদার্থকু তুরন্ত সফা করে নিরাপদ স্থানরে পোতি দেবা উচিত। ঘর পাখরে কোনসি স্থানরে পানি জমিবাকু দিয়ন্তু নাহিঁ, কারণ এহাদ্বারা মশা বংশবৃদ্ধি করে থাকে। জমা পানিরে কিরাসিন কিংবা ব্লিচিং পাউডার পকান্তু। মনে রাখিবে সদাবেলে পানি ফুটাই পিয়ন্তু। বন্যা পরে নলকূপ কিংবা কূপ পানি দূষিত হয়ে থাকে, তেণু পানিকু অতি কমরে 10-15 মিনিট যায় ফুটাই থন্ডা করে পিয়ন্তু। সবুঠু বড় কথা হেউছি পানি বিশোধন পাই সরকারি স্বাস্থ্য কেন্দ্রর মিলুথিবা হালোজিন বটিকা ব্যবহার করন্তু। কূয় ও নলকূপগুলিকরে ব্লিচিং পাউডার পকাই বিশোধন করিবা পরেই সেথিরু পানি ব্যবহার করন্তু। এই সময়রে ব্যক্তিগত স্বচ্ছতা ও খাদ্য নিরাপত্তা প্রতি গুরুত্ব দিয়ন্তু। খাইবা পূর্বরু এবং শৌচালয় ব্যবহার পরে সাবুনরে ভালোভাবে হাত ধুয়ন্তু। বন্যা পানি সংস্পর্শে আসিথিবা কিংবা নষ্ট হইথিবা খাদ্য আদৌ খাঁন্তু নাহিঁ, সবুবেলে তাজা ও গরম খাদ্য গ্রহণ করন্তু। এই অবসরে আজ রয়েছে আলোচনা বন্যা পরবর্তী পরিমল ব্যবস্থা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি ডক্টর প্রফুল্ল কুমার সাহু।
1: ওড়িশার বন্যা এক নিয়মিত প্রাকৃতিক বিপর্যয়। এখানে প্রতিবর্ষ বর্ষা ঋতুরে মহানদী, ব্রাহ্মণী, পৈতৃণী ও সুবর্ণরেখা আদি বড় বড় নদীরে জলপত্তন বৃদ্ধি পাই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে এবং এথিরে প্রভাবিত হুয়ন্তি লক্ষ লক্ষ লোক। মাত্র আগে বন্যা যোগ যেমিতি বিপুল ধনজীবন নষ্ট হেউথিলা সে স্থিতি এবে আউ নাহি কহিলে চলে। আগে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা থিলা সম্পূর্ণ পারম্পরিক ও বিলম্বিত। বন্যা নিয়ন্ত্রণ পাই আধুনিক ব্যবস্থা নথিলা কি জন সুরক্ষা দিগরে সাধন ও কৌশলর অভাব যোগ ত্বরিত পদক্ষেপ নেই পারুনথিলে সরকার। যোগাযোগ ও যাতায়াতের সুবিধা নথিলা, যা ফলে বিপন্নক পাখরে ঠিক সময়রে সহায়তা পৌঁছি পারুনথিলা কি সহজ হেউনথিলা স্থানান্তরণ ও উদ্ধার কার্য। মাত্র এবে জ্ঞানকৌশলর বিকাশ সাঙ্গকু বন্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে সরকার হাসল করে সারিথিবা দীর্ঘ অভিজ্ঞতাকু নেই বদলিছি বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতি। উপগ্রহ মাধ্যমে পানিপাগর পূর্বানুমান, ড্রোন দ্বারা উদ্ধার কার্য, মোবাইল আপ দ্বারা সতর্ক সূচনা প্রদান যোগ সহজ হয়ে পারিছি বন্যা নিয়ন্ত্রণ। সরকারের তৎপরতা যোগ কার্য করুছি 24 ঘণ্টিয়া বন্যা নিয়ন্ত্রণ কক্ষ। বন্যা পানি কমিলা পরে বি দ্রুত গতিরে চালুছি জলবন্ধ সংরচনা, সুরক্ষা ও পুনরুদ্ধার কার্য, যার সবুঠারু গুরুত্বপূর্ণ অঙ্গ হেউছি পরিমল ব্যবস্থা। সাধারণত বন্যা ছাড়িবা পরে জলমগ্ন নলকূপগুলিকু পম্পিং করি এবং বিশোধন পকাই সফা করা যায়। এসহিত পানীয় জলর অন্যান্য উৎসগুলিকরে হালোজেন ও ক্লোরিন বটিকা কিংবা

ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। গাঁ এবং রিলিফ ক্যাম্প চারিপাখে ব্লিচিং পাউডার জীবাণু নাশক সিঞ্চন করা যা সহিত মৃত পশুপক্ষী মাটিরে পোতি পরিবেশ নির্মল করা যায়। বন্যা পরবর্তী সময়ের ঘর জায়গা ও জনবসতি অঞ্চলের বিষাক্ত সাপ মানকর প্রাদুর্ভাব বড়ি থাকে। সাপ গাত ও তার রহণী স্থলরে পানি পশিযা কারণর সাপ গুড়িক নিজক বঞ্চাই গছ শুখিলা স্থান কিংবা ঘর ভিতরক চাল আসতে। তেমন বন্যা ছাড়া মাত্রে ঘর চারিপাখে থাক অইলা আবর্জনা ও অনাবনা ঘাস সফা করেদেওয়া আবশ্যক। এই সময় পাকে ফুটাই কিংবা ক্লোরিন বটিকা পকাই পিবা উচিত। এস খোলা স্থানরে মলত্যাগ করা আদৌ উচিত নুহে। ইয়াকু দৃষ্টি রাখি জনসচেতনতা সৃষ্টি পাই সরকার প্রয়াস জারি রাখিছেন্তি এবং বিশেষ করে নিরাপদ পানীয় জল উপলব্ধতা সুনিশ্চিত করা দিগরে নিয়া যাইছি ত্বরিত পদক্ষেপ। তথ্য অনুসারে সম্পৃক্ত জেলাগুলিকে থিবা মোট 13,662 নলকূপ মধ্যরু বন্যা যোগু 6,491টি প্রভাবিত হয়েছি এবং এবে সুদ্ধা সেথুরু অর্ধাধিক বিশোধিত হয়ে সারিছি। মোট 642টি পাইপ জল যোগান মধ্যরু প্রভাবিত হয়েছিবা 357টি প্রকল্পর পুনরুদ্ধার ও বিশোধন কার্য প্রায়ত সম্পন্ন হয়ে সারিছি। পুনরুদ্ধার অবধিরে পানীয় জল যোগান নিরন্তর বজায় রাখিবা পাইঁ ট্যাঙ্কর, সিনথেটিক ট্যাঙ্ক, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটি এবং পানীয় জল বোতল ও পাউচ মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা যাইছি। সরকারের এই ব্যবস্থা কু অধিক ক্রিয়াশীল করিবা পাইঁ জনসাধারণকর সহযোগ একান্ত কাম্য। জীবন ধারণ পাইঁ স্বচ্ছতা এক মৌলিক আবশ্যকতা। নিরাময় জীবন ও সুস্থ সমাজ গঠন দিগরে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পরিমল ব্যবস্থা প্রতি ধ্যান ন দেলে অপরিচ্ছন্নতা অভিশাপর মুক্ত হবনি দেশ। পরিমল ব্যবস্থার সবুঠার গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শৌচালয়। তেমন আমি এণে তেণে মলত্যাগ নকরি পায়খানা ব্যবহার করা উচিত এবং এহাকু বৈঠকখানা করে পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব। স্বচ্ছতাকে এক জাতীয় আন্দোলনের পরিণত করা আম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনেছিলেন না অলিয়া করিবা না অলিয়া করিবাকু দেবা মন্ত্র। এক সামূহিক আন্দোলন নেতৃত্ব নেই নিজে ঝাড়ু ধরি মন্দির রাস্তায় সফা করিবা দ্বারা এহা এক জন আন্দোলনের পরিণত হলা সত, কিন্তু এযায় বি দেশরু সম্পূর্ণ হটিলানি অপরিচ্ছন্নতা। ঘরে পায়খানা থাই মধ্য লোকে বাহারে মলত্যাগ করুচন্তি যা ফলরে গুরুতর ভাবে প্রভাবিত হেউচি জল ও মৃত্তিকা। তেণু স্বচ্ছতা কেবল বন্যা পরবর্তী সময়ের কথা নুহে, এথিপ্রতি আমি সবুদিন সচেতন রহিবা আবশ্যক।

0: জুহার সমারু দাদা, জুহার জুহার।
1: জুহার বিরসু, জুহার বলে যৌ গা আমার চাষী ভাই বহন মানুষ বি জুহার ভেট করদমা সবুদিনর ভলিয়া।
0: হই হই
1: বলে চাষী ভাই বহন মানে আপন মানুষ বি আমার এই ক্ষেত খামার কার্যক্রম স্বাগত আর
0: জুহার। বলে দাদা,
1: হ্যাঁ বিরসু,
0: ইহা চিন আমার যেন খরিফ যেন চাষ রয়েছে গা মুখিয়া চাষ ধানটা।
1: হয় গা, ইয়া চিন তো ভরখর এটা পলহা রুয়া চালিছে।
0: হই হই
1: আর কে কে বনে সারি দেলে নভি।
0: হুম, যেনাড়ে টিকে সুবিধা মিললা সেয়াড়ে চাষবাসটা আকতুরিয়া ন সরিগলানো। আর কিছু জায়গা অছে পায়ন মড়াবার সুবিধা নেই ন, বর্ষা পায়ন উপরে নির্ভর করিকি চাষবাস করা হচ্ছে। সে জায়গা মানকরে বর্ষা পায়ন তো হয়ে যাইছে, হলে ফের টিকে পছুয়া হয়েগলা গা।
1: হয় তাকর পলহা টিকে নে হইতিবা তো এতি লাগে টিকে পছুয়া হইছে।
0: হই তো যাহা বি হউ ই যেন রহিছে এটাকে তো আমাকে করবার হি অছে।
1: নেই কলে আর হেবা কেন বিরসু, এটা তো মুখিয়া চাষ হে।
0: হই আর যেন চাষ মানকে আমি করুছু প্রাকৃতিক উপায়ন করবার অছে।
1: হয় গা, বহুত বরস হয়ে গলা আমি রাসায়নিক পদার্থ হোক কি রাসায়নিক ঔষধ পত্র ব্যবহার করি করে চাষ করি আসুছু। সে আগে যেন জৈবিক পদ্ধতিরে চাষ করুথুলা,
0: হই
1: সেটা তো ইয়াচিন আর নেই করি হেউছে।
0: হই হই
1: হেলে বি কে কে আরম কলেন তাঙ্কর সুবিধা দেখি করি।
0: হই আর কিছু বছর হলো আমার যেন চাষবাসটা পুরা রাসায়নিক আড়কে হি হয়ে যাই, যেতে বি চাষবাস করা হোলা সেন রাসায়নিক সার মানকে দেউথুলু, তার সঙ্গে রাসায়নিক কীটনাশক মানকে ব্যবহার করি করি হি চাষবাসটা বিশেষ করে হেউথিলা। আর যেখানে আমার অসুবিধা দেখা গলা, মাইট অম্ল হয়ে গলা, মাটি হার্ড হয়ে গলা, উর্বর শক্তি কমি গলা, আর আমার অমল উপরে বি বাধা পকাউছে।
1: বিলকুল বিলকুল,
0: তো তার যেন বিকল্প আমার আজ্ঞা মানে বাহার করলেন, বিভিন্ন রকমের জৈবিক খত মান বাহারলান, জৈবিক সার মান বি বাহারলান, তার সঙ্গে জৈবিক কীটনাশক মানকে বি বাহার করি করি সেটা ব্যবহার করা হচ্ছে আমার চাষবাসন।
1: বিলকুল বিলকুল, আর বহুত চাষী ভাই বহন মানে বি আরম কলেন বি।
0: হই
1: আর নিহাতি করে আমি জৈবিক পদ্ধতিরে চাষ আরম করেদমা কাঁ করে এই ভলিয়া তো সমস্যা হচ্ছে।
0: হই হই
1: পছে নেহত আমি এই সমস্যা বড়ি গেলে আমার ক্ষেত নু অমল ধীরে ধীরে কমি কমি যা।
0: হুম,
1: তো ক্ষেত তো বচামা বিরসু।
0: হই হই
1: হলে খালি ক্ষেত বচালে তো নেই হুয়ে।
0: হুম হুম,
1: পানি বি তো দরকার, দেখুছ তো কেতবেলে জোরসে বি পানি আউছে কেতবেলে কম বি আউছে।
0: হুম,
1: বলে জোরসে যেতেলকে পানি আউছে সে পানি এন্তা বহি যাউছে যে কেন নেগির পকাউছে যে তার পতা নেই।
0: হই আর দেখা যাচ্ছে যে জলস্তরটা আমার পৃথিবী রহিছে সেটা ধীরে ধীরে কমি কমি আইলান।
1: হয় তো
0: আর যে স্রোত মানে রহিছে নয়েদ হেলা পুখের হেলা কুয়া হেলা যেতকি পায়ন রহবার কথাই ন সেটা তো নেই রহবার। এখেন খরাদিনে যে হিসাব অসুবিধা হেসি যে নয়েদকে গলে সে আঁঠুয়ে পায়নু এতকা নাই পাইব।
1: আর কেন কেনতা তো বিলকুল বি নেই থা।
0: হই পুখেরকে যাব খালি মায়েরটা থিবা।
1: হয়
0: আর কুয়া ন খালি বাল্টি বুড়ুথা।
1: বলে এতে সব যদি সমস্যা হচ্ছে বলে আমি নিহাতি করে পানিকে সংরক্ষণ করবার আছে।
0: হই আর সংরক্ষণ কেন করমা, পায়ন যেন আসুছে বর্ষা পায়ন আকারে আসুছে।
1: হয়
0: সেটাকে আমি যদি যত্নে করে রকমা সংরক্ষণ করমা হলে কেন সেটা ব্যবহারতে আসিপারবা।
1: সেটির লাগি পরে আমার আজ্ঞা মানে কহিছেন যে প্রত্যেক যেন ক্ষেত মানে রহিছে সেন গুটে গুটে কুণ্ড মানে যদি আমি বনাতাম বলে সব